মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।